0: আমি কি বলছি? হ্যাঁ,
1: পয়সা
0: তুই সঙ্গে আধার আছে, তুই বলতো আমার কাছে সব শেষ হবে।
1: পয়সা গা
0: ২৫০
1: 2520.
0: 2530.
1: I got it.